শরীর নেই, আর যত দূর যায় কাষ্ঠের মতন বাঁকা চাঁদ, শেষ সোনালি হরিণ শস্য ক্ষেতে নিয়েছে যেন, তারপর ধীরে ধীরে